ধারাবাহিক রামচরিত মানস শেষ হল। আগামীকাল আপনারা এই ধারাবাহিকের 204তম পর্ব শুনতে পাবেন। এখন শুনবেন কীর্তন, শিল্পী সুমিতা সাহা, গীতিকার গোবিন্দ দাস।

এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন শিল্পী সুমিতা সাহা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাটা ইউথ কোয়ার।

দেশাত্মবোধক গান পরিবেশন করলেন ক্যালকাটে উইথ কোয়ার। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানের হিন্দি ধারা বিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ।

0: अब विकसित भारत बनाने के लिए हमें नई धारा चाहिए। आज लाल किले की प्राचीर से मैं देश के सामने शक्ति की सप्त धारा का आह्वान करता हूँ। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्त धारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे और नए लक्ष्यों को पार करने वाला सामर्थ्य देंगे। और इसके साथ साथ देश की युवा शक्ति का सामर्थ्य का भरपूर राष्ट्र निर्माण में उपयोग होगा।
1: Prime Minister said that government has decided that 1 crore youth will be given training in AI skilling in the next 1 year. He said this will enable them to take the lead in the global AI sector. Mr. Modi said the country has to focus on 3 things, cost, quality and skill.
0: हमने पिछले दिनों AI Impact Summit किया था। AI का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूँ, हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को AI स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान AI की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य है। मेरे साथियों, बायो इकोनॉमी एक नया क्षेत्र है।
1: Prime Minister Modi also announced to provide free online coaching for poor and middle class family for various public examinations. He said this is a revolutionary step towards making quality education accessible to everyone, led by top teachers. He said this will save thousands of crore of rupees of middle class family in coaching classes. In men's cricket, India won the toss and elected to bat against host Sri Lanka in the first test of 2-match series at Gale International Cricket Stadium. The series is part of the ICC World Test Championship 2025-27 cycle. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রথমে সেখানে পরিবেশিত হয় জাতীয় স্তোত্র বন্দে মাতরম। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, স্বাধীনতা লাভের পর এই প্রথম লালকেল্লায় পরিবেশিত হল বন্দে মাতরম।
0: আজাদী কে বাদ 15 अगस्त लाल किले पर पहली बार वंदे मातरम गूंज रहा है। आज जब हम देश के लोग वंदे मातरम के 150 वर्ष मना रहे हैं, इससे बड़ा उत्तम अवसर क्या हो सकता है।
2: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের কয়েক কোটি নাগরিক তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে ভারতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এর ফলে সম্ভব হয়েছে 25 কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা। বিশ্বের অন্যতম প্রধান ও দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনও সম্ভবপর হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই 12 বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার কথা পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর সামর্থ্য ও শক্তির সপ্ত ধারার কথাও ঘোষণা করেন। আগামী 5-7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে বাংলা ভাষণের অনুবাদ সম্প্রচারিত হবে আজ রাত 9:30 আকাশবাণী কলকাতার সমস্ত চ্যানেলেই তা শোনা যাবে। এর প্রেক্ষিতে রাত 10টার বাংলা সংবাদ আজ বাতিল করা হয়েছে। চিরাচরিত উৎসীপনায় রাজ্যজুড়ে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়, উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। পরে কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।

0: করা হয়েছে। এই অনুষ্ঠান শেষেই মুখ্যমন্ত্রী যাবেন সুন্দরবনে। হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছানোর পর গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। মুখ্যমন্ত্রী স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে রাজ্যের প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বেতার ভাষণে মুখ্যমন্ত্রী, যাদের আত্মত্যাগে স্বাধীনতা লাভ সম্পন্ন হয়েছে, রাজ্যের সেই সব বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। এই অঙ্গীকারকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত 2047-এর যে স্বপ্ন দেখেছেন তা বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি।
1: আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি।
0: শ্রী অধিকারী আরো বলেন, দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবথেকে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা বা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। এই তিরঙ্গা শুধু পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয় ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। বিভিন্ন জেলা থেকেও স্বাধীনতা দিবস পালনের খবর আসছে। আকাশবাণী কলকাতা ভবনে এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রোগ্রাম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লটারি প্রতারণার একটি মামলায় তাকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে তার মেয়ের খুন ও প্রমাণ লোপাটের অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের ফাঁসির দাবি জানিয়েছেন অভয়ের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ পক্ষরেখা হিসেবে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। ক্রমে সেটি আরও শক্তি হারিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30টায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতে তবলা পরিবেশন করবেন দেবাশিস সরকার, তাল তিন তাল এবং চৌতাল, হারমোনিয়ামে জয়ন্ত পাণ্ডে।

সাঁওতাল এবং চৌতালে তবলা পরিবেশন করলেন পণ্ডিত দেবাশীষ সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী নীতা কুণ্ডুর কণ্ঠে।

নীতা কুণ্ডুর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া মুভি 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন বৃন্দাগান, পরিবেশন হয় ক্যালকাটা কয়ার। প্রথমেই শুনবেন মাগো ভাবনা কেন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এখন শুনবেন আনন্দ মঠ ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি।

গণিত প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। হিন্দি ছবি গানের অনুষ্ঠানে এখন পল্টন ছবি থেকে একটি গান শুনবেন শিল্পী সনু নিগম।

গান শুনলেন সনু নিগমের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। পুরুষদের হকি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে 3-1 গোলে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের জো ভারতের ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে খেলা শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দেবদত্ত পাড়িকল 131 ও ঋষভ পন্ত 27 রানে অপরাজিত রয়েছেন। কে এল রাহুল 77 রান করে আহত অবস্থিত হন। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য 1টি উইকেট নেন। বৃষ্টির কারণে আজ বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। বেলফাস্টে আজ পঞ্চম একদিনের ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ড আফগানিস্তানের কাছে জয়ের জন্য 299 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আফগানিস্তান টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। আয়ারল্যান্ড 50 ওভারে 7 উইকেটে 298 রান তুলেছে। কার্টিস ক্যাম্পার 96, হ্যারি টেক্টর 53 রান করেছেন। আফগানিস্তানের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই 3টি, আল্লাহ গজনাফর 2টি উইকেট নিয়েছেন। 5 ম্যাচের একদিনের সিরিজে আফগানিস্তান 3-0 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। ডারউইনের টিআইও স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ইনিংস 426 রানে শেষ হয়েছে। মেহেদি হাসান মিরাজ 65 রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড 6 উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 4 উইকেটে 161 রান করেছে। স্টিভ স্মিথ 44 রান করেছেন। ক্যামেরন গ্রিন 43 রানে ও অ্যালেক্স কেরি 19 রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ 2টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 198 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংস করেছিল 426 রান। অস্ট্রেলিয়া বাংলাদেশের থেকে 67 রানে পিছিয়ে রয়েছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে আজ পুরুষদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারত 3-1 গোলে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে 2টি গোল করেছেন। 1টি গোল করেছেন সঞ্জয় রানা। ওয়েলসের হয়ে একমাত্র গোল করেছেন স্যাম ওয়েলস। ভারত সোমবার পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় সেনার মুখোমুখি হবে। সল্টলেকের জো ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গ্রুপ পর্বে গ্রুপ এতে থাকা ইস্টবেঙ্গল 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ বিতে থাকা ভারতীয় সেনা দল গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকে শেষ 8-এ পৌঁছেছে। এর আগে আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে এসসি দিল্লি এফসি রায়ানদাইয়ের বিরুদ্ধে খেলবে। রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। গ্রুপ সিতে থাকা দিল্লি গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে ও গ্রুপ ডিতে থাকা রায়ানদাই গ্রুপ পর্বে 2টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের 400 মিটার ফ্রিস্টাইল ফাইনালে গতরাতে অস্ট্রেলিয়ার লানি প্যালিস্টার কেটি লেডেকিকে পরাজিত করে শিরোপা জিতেছেন। প্যালিস্টার 3:52.42 সেকেন্ডে দৌড় শেষ করেন। নিউজিল্যান্ডের এরিকা ফেয়ারওয়েদার তৃতীয় হয়েছেন। গ্র্যান্ড চেস ট্যুরের সিঙ্কফিল্ড কাপের 5ম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলি শোয়ের সঙ্গে ড্র করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। 10 জন খেলোয়াড়ের 9 রাউন্ডের এই টুর্নামেন্টে প্রজ্ঞানন্দ 5 ম্যাচ খেলে

সম্ভাব্য 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানেই রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। গলে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 উইকেটে 288 রান তুলেছে। পুরুষদের হকি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে 3-1 গোলে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনার মুখোমুখি হবে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন। আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ আগরতলা এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, আজ আমরা সবাই মিলে আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ প্রতিটি মানুষের হৃদয়ে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে। আজ প্রতিটি ঘরে তেরঙ্গা উঠছে, প্রত্যেকের মনে বিরাজ করছে তেরঙ্গা। আর দেশ প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে নতুন নতুন সব সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ আজ সেই সব মহান সন্তানদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, নিজেদের তপস্যা ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে শুধুমাত্র স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধেয় বাপু সহ সকল স্বাধীনতা সংগ্রামী এবং বলিদানের মহান পরম্পরাকে জাগ্রতকারী সেই সমস্ত মহান বিপ্লবীদের প্রতি আজ আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সমারোহে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আজকের এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর 15ই আগস্ট লাল কেল্লায় প্রথমবারের মতো বন্দে মাতরম প্রতিধ্বনিত হচ্ছে। আজ যখন আমরা দেশবাসী বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছি, তখন এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে।

আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে, ভূমিধসের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সেই দুঃখ দুর্দশা আমরা অনুভব করতে পারছি। আমি সেই সমস্ত দুর্গত পরিবারগুলোকে এই আশ্বাস দিচ্ছি যে আজ গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, কোন দেশ তখনই মহান হয়ে ওঠে যখন সে নিজের সাফল্য অর্জন করে, যখন সে তার স্বপ্ন সংকল্প এবং নিজের সামর্থ্যের জোরে সামনের দিকে এগিয়ে যায়। আমার দেশবাসী, এখন আর ছোট স্বপ্ন নিয়ে কাজ চলবে না, আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়ে দেয়, আমাদের চিন্তার দিগন্তকে আরো বিস্তৃত করে তোলে। আমাদের সংকল্প হতে হবে অত্যন্ত দৃঢ়। যখন সংকল্প দৃঢ় হয় তখন সমস্ত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝখান থেকে পথ বের করে আনার সামর্থ্য আপনা আপনি জেগে ওঠে। আর আমার প্রিয় দেশবাসী, আমাদের সংকল্প অনেক উঁচু হওয়া উচিত, কারণ স্বপ্ন যখন বড় হয় এবং সংকল্প যখন উঁচু হয় তখন আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমাদের সামর্থ্যের উচ্চতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখনই গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারি। আমার প্রিয় দেশবাসী, আজ ভারত এক বিশাল বড় স্বপ্ন দেখেছে, অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে দেখেছে এবং নতুন এক উচ্চতা স্পর্শ করার লক্ষ্য নিয়ে দেখেছে। আর সেই স্বপ্নটি হলো 2047 সালে যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, আমরা বিকশিত ভারত গড়ে তুলবই, 140 কোটি দেশবাসীর পুরুষার্থের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য ভেদ করতে হবে। আর যখন বিশ্বের বৃহত্তম স্বাধীনতার একটি দেশ বিকশিত হওয়ার সংকল্প নেয়, তখন সেটি সারা বিশ্বকে আমাদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে বাধ্য করে। দেশবাসী, আমি এটা এমনি এমনি বলছি না, দেশের কোটি কোটি নাগরিক তারা দলিত হন, পীড়িত হন, বঞ্চিত হন, আদিবাসী হন, গ্রামের বাসিন্দা হন কিংবা শহরের বাসিন্দা হন, মধ্যবিত্ত হন, তরুণ বা প্রবীণ হন, নারী বা পুরুষ হন কিংবা উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিমের হন, বিগত 12 বছরে প্রত্যেক নাগরিক একটি দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাথে দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে গেছেন। আমি তাদের এই প্রচেষ্টাকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। আর ঠিক এরই ফলস্বরূপ এত অল্প সময়ের মধ্যে 25 কোটি দেশবাসী দারিদ্রকে জয় করে

দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই দেশবাসীদের প্রচেষ্টারই পরিণাম যে আমরা যারা একসময় ফ্রেজাইল ফাইভ তালিকায় অন্তর্ভুক্ত ছিলাম, এখন মাত্র 12 বছরে আমরা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়ে উঠেছি। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন গতি অর্জন করতে পারিনি, আমরা গতি ধরতে পারিনি। যা হওয়ার হবে, কাজ তো চলছেই, আরে হয়ে যাবে, দেখা যাবে, আমরা এই মানসিকতাতেই ডুবেছিলাম। 2014 সালে আস্তে আস্তে সারা বিশ্ব আমাদের ফ্রেজাইল ফাইভ তালিকায় ডাম্প করে দিয়েছিল, কিন্তু ঠিক এমন সময়েই গত 12 বছরে ভারত এক নতুন গতি লাভ করেছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং প্রতিটি দেশবাসীর দৃঢ় সংকল্প, আপনাদের 140 কোটি দেশবাসীর সংকল্প সামর্থ্যকে রুখে দেওয়া আজ অসম্ভব। আমার প্রিয় দেশবাসী, বিগত 12 বছরে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন বেড়েছে প্রায় 5 গুণ, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচের নির্মাণ আজ 21 গুণ বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোন উৎপাদন 37 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং উদ্ভাবনী দুনিয়াতেও আমরা আমাদের সাফল্যের ছাপ রেখেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে, পেটেন্ট মঞ্জুর হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 4 গুণ, ডিজিটাল লেনদেন 100 গুণ বেড়েছে। সাধারণ মানুষের সুযোগ সুবিধার উন্নতির দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্বের সাথে কাজ করেছি। প্রতি বছর গড়ে আমরা 15 গুণেরও বেশি দ্রুত গতিতে নল দিয়ে জলের সংযোগ দিয়েছি, প্রতি বছর গড়ে প্রায় 6 গুণ বেশি গতিতে সাধারণ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, প্রতি বছর 4 গুণ দ্রুত গতিতে দরিদ্রদের জন্য শৌচালয় নির্মাণের কাজ করা হয়েছে, প্রতি বছর 3 গুণ বেশি দ্রুত গতিতে দরিদ্রদের ঘর দেওয়ার কাজ করা হয়েছে, দেশের শাসন ব্যবস্থাতেও অনেক বড় পরিবর্তন এসেছে। আমরা হাজার হাজার কমপ্লায়েন্স দূর করেছি, কয়েকশো পুরনো আইন বাতিল করেছি, কারণ গত শতাব্দীর পুরনো আইন দিয়ে একবিংশ শতাব্দীর পথ চলা হতে পারে না। আমরা মেট্রোর বিস্তার ঘটিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টকে আরো শক্তিশালী করে তুলেছি, যে গতিতে আর যে বিশাল স্তরে আমরা কাজ করেছি, এই সব কিছু, এই কাজের গতি, এই বিস্তার, এই অভূতপূর্ব সাফল্য স্বাধীনতার পর এই প্রথম সম্ভব হয়েছে। গত 1 দশকে আমরা এই চিত্রটি প্রথমবার দেখেছি, যখন এত সাফল্য আমাদের সামনে রয়েছে, যখন এত দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে দেশবাসীর সামর্থ্য প্রকাশ পাচ্ছে, তখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, তবে যে কোনো বড় লক্ষ্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের, প্রয়োজন আত্মগৌরবের, আর সেই সঙ্গে আত্মনির্ভর। ভারত গড়ে তোলাও অত্যন্ত জরুরি, সেই কারণেই বিগত বছরগুলোতে আমাদের এই দৃঢ় বিশ্বাস যে ভারতকে এখন আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না, আমাদের আত্মনির্ভর হতে হবে। দুনিয়ায়

সব কিছু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু তার মাধ্যমে আমাদের নিজস্ব সামর্থ্য তৈরি হয় না। আর তাই আমাদের নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, নিজেদের স্বার্থের সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর তাই আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছি। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই সব ক্ষেত্রে আজ ভারতীয়দের মন জড়িয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সেমিকন্ডাক্টরের একটি উদাহরণ দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর সারা বিশ্বে সেমিকন্ডাক্টর নিয়ে তো চর্চা শুরুই হয়ে গিয়েছিল, আমাদের এখানেও এই নিয়ে কথা হতো, কিন্তু সেমিকন্ডাক্টরের কোনো বড় পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আজ পরিস্থিতিটা ঠিক কি? আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তির যুগে চিপের ভূমিকা ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে যে কোনো ইলেকট্রনিক পণ্য হোক, আমাদের চিকিৎসার উন্নত সরঞ্জাম হোক, কিংবা আমাদের পরিবহন ব্যবস্থা, সব ক্ষেত্রেই এর গুরুত্ব আজ অপরিহার্য হয়ে উঠেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রেই চিপ অপরিহার্য। এমন পরিস্থিতি আজ তৈরি হয়েছে যে এই চিপ ছাড়া পৃথিবী যেন থমকে যাবে। তাই আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট শুরু হয়ে গেছে, আর আমাকে জানানো হয়েছে সেখানে যে উৎপাদন শুরু হয়েছে তার রপ্তানিও হতে শুরু হয়ে গিয়েছে। আর আমি দেশবাসীকে জানাতে চাই যে আগামী 7-8 বছরের মধ্যে আরো 5, 7 বা 8টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খুব দ্রুত শুরু হতে চলেছে। এই আত্মনির্ভর ভারত আমাদের বিকশিত ভারতের দিশায় এগিয়ে চলার এক মহাপথ তৈরি করে দেয়। আমার প্রিয় দেশবাসী, ঠিক এমনই চর্চা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চলছে। পুরো প্রযুক্তি আজ ক্রিটিক্যাল মিনারেলের ওপর নির্ভরশীল। ভারত এই ক্ষেত্রেও নিজেকে সুরক্ষিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল লক্ষ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন লঞ্চ করেছি। আমরা ক্রিটিক্যাল মিনারেল করিডোর তৈরি করছি এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করছি। বিশ্বের অনেক দেশ এখন ক্রিটিক্যাল মিনারেল এর বিষয়ে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, যেমন সেমিকন্ডাক্টরের কথা হোক বা ক্রিটিক্যাল মিনারেলের কথা, ঠিক তেমনি আজ আমরা এবং সারা পৃথিবী যে প্রযুক্তির পথে এগিয়ে চলেছি তাতে শক্তির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। শক্তি ছাড়া এই নতুন বিশ্বকে পরিচালনা করা বেশ কঠিন, আর সেই কারণেই চিপ হোক, এআই হোক, কিংবা ডেটা সেন্টার হোক, আমাদের সব ক্ষেত্রেই এখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এনার্জি সিকিউরিটি আমাদের বর্তমান সময়ের দাবি, আর সেই কারণেই আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি। এনার্জি সিকিউরিটির একটি বড় মাধ্যম পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি। আমরা পার্লামেন্টে শান্তি এক পাস করে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ সুনিশ্চিত করেছি। 2047-40 সালের মধ্যে আমরা 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই এক দশকের মধ্যেই আমরা 5টি নতুন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই বছর ভারত ফার্স্ট

ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিতে দক্ষতা অর্জন করে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করেছে, আর এর ফলেই পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে আমরা সাফল্যের এক অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অনেক সময় সম্পদের অভাবের কারণে দেশের অগ্রগতি থমকে যায় না, কিন্তু চিন্তা ভাবনার সীমাবদ্ধতা বাধার কারণ হয়ে দাঁড়ায়। চিন্তাধারা যখন গণ্ডিবদ্ধ হয়ে যায়, যখন তা সীমাবদ্ধতার জালে আটকে কলুষিত হতে শুরু করে, তখন আমরা নিজেদের সামর্থ্যকে চিনতে পারি না। দেশকে আজ কাঁচা তেলের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, আর এটা হয়েছে আমাদের ভুল চিন্তা ভাবনার কারণে। আপনারা জানলে অবাক হবেন যে ভুল চিন্তাধারার কারণে আমরা আমাদের উপকূল রেখার 99% অংশকেই নো গো এরিয়া ঘোষণা করে রেখেছিলাম। এমনকি আমরা নিজেরাই সমুদ্রের গভীরে গিয়ে খনিজ সম্পদের এক্সপ্লোরেশন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটি ছিল চিন্তা ভাবনার দৈন্য। আমরা সিদ্ধান্ত নিলাম এটা আর চলতে দেওয়া যায় না। আমাদের যে 99% উপকূলীয় অঞ্চল আগে নো গো এরিয়া হিসেবে পরিচিত ছিল, আমরা সেগুলোকে এখন গো অ্যাহেড এরিয়া হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। আর এখন আমরা সমুদ্রের তলদেশেও এক্সপ্লোরেশন করার পাশাপাশি নতুন নতুন ভান্ডার খোঁজার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম, এবং গত কয়েকদিনে আমরা এই কাজের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করে কাজটিকে আরো ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার প্রিয় দেশবাসী, এনার্জি সিকিউরিটি প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন শক্তির বিকল্প উৎসের দিকেও পূর্ণ শক্তি দেওয়া অত্যন্ত জরুরি, আর সেই কারণেই শক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে ভারত আজ এই লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে কাজ করে চলেছে। 2014 সালের আগে, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, আমাদের দেশে মাত্র 70টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ছিল, পাইপে গ্যাস ডিস্ট্রিবিউশন হতো। এই 70টি শহরের সংখ্যাকে বাড়িয়ে আমরা 700টি শহরে পৌঁছে দিয়েছি। একেই বলে গতি, একেই বলে বিস্তার। 2014 সালের আগে টেনে টুনে মাত্র 20-22 লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছতো, আজ 2.25 কোটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। বারো বছর আগে দেশে সোলার এনার্জির ক্যাপাসিটি ছিল মাত্র 2 গিগাওয়াট। আজ আমরা 1 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের আরো একটি তথ্য দিতে চাই। দেশের মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ পরিবারগুলো যাতে সুফল পায়, সেই দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্ব দিয়েছি। আমরা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করেছি। এটা ভেবে ভালো লাগছে যে এত অল্প সময়ে 5-4 লক্ষ বাড়ির সোলার এনার্জির কাজের ক্ষেত্রে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি, অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, এবং এর ফলে হাজার হাজার বাড়ির ইলেকট্রিসিটি বিল শূন্য হয়ে গেছে। হাজার হাজার পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আজ বাড়তি টাকা উপার্জন করছে।

প্রতিটি পরিবারকে এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে 80,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, আর এভাবেই আমরা এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল 1925 সালে। কিন্তু 90 বছরে, অর্থাৎ 1925 থেকে দীর্ঘ 90 বছরে, মাত্র 30% রেলের ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয়েছিল। অর্থাৎ 90 বছরে মাত্র 30%। একবার আমাদের কাজের গতি দেখুন, লক্ষ্য পূরণ করতে আমরা কতটা মরিয়া হয়ে ছুটেছি তা দেখুন। আমরা মাত্র 1 দশকের মধ্যে এই কাজের শতভাগ পূর্ণ করে দিয়েছি। যেখানে 90 বছরে হয়েছিল 30%, সেখানে আমরা 10 বছরে করেছি 70%। কাজ একেই বলে। আর এর ফলেই ডিজেলের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে না। বিদ্যুতের মাধ্যমে আমাদের ট্রেনগুলো চলায়, পরিবেশের জন্য ভালো হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি। আমরা বিশ্বের দরবারে আর পিছিয়ে থাকতে চাই না। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই খবরটি শুনেছেন যে ভারত এবার জ্বালানির এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। দেশ আজ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে দিয়েছে। আর আমার খুব ভালো লাগছে যে এটি হলো সব থেকে দীর্ঘ ট্রেন, আর এটি হলো সব থেকে শক্তিশালী ট্রেন, এবং বিশ্বের দরবারে হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারত আজ নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিয়েছে। দেশবাসী, গত 10-12 বছর ধরে আমরা অনবরত 2047 সালের লক্ষ্য অর্জনের জন্য অবিরাম ছুটে চলেছি এবং একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছি। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই যাত্রাতেও বেশ কিছু বিপত্তির মুখে পড়তে হবে। গত 10-12 বছরে আমাদের বহু কঠিন সংকটের মোকাবিলা করতে হয়েছে। করোনার মতো বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সমস্ত ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। করোনা থেকে আমরা যখন সবে বেরোলাম, তখনই যুদ্ধের ভয়াবহতার খবর আসতে শুরু করলো। কোথাও ইউক্রেন তো কোথাও পশ্চিম এশিয়া, সব জায়গাতেই এক অস্থির পরিবেশ। আর জানি না ভবিষ্যৎ নিয়ে কে জানে কি কি সব নেতিবাচক ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেশকে ভয় দেখানো, দেশকে আতঙ্কিত রাখা এবং দেশকে চিন্তিত রাখা, এসবের মধ্যেই কিছু মানুষ খুব আনন্দ খুঁজে পান। ভ্যাকসিন পাওয়া যাবে না, কোভিডের কবলে মানুষ আর বাঁচবে না, কিছুই আর হওয়ার নেই, পশ্চিম এশিয়ার সংকট এলো। বলা হলো পেট্রোল পাম্পে পেট্রোল মিলবে না, গ্যাস পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, সার পাওয়া যাবে না, এই ধরনের অজস্র গুজব ছড়িয়ে ভারতের মানুষকে আতঙ্কিত করে, তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এবং গভীর দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে কিছু মানুষ এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছিলেন। তবে দেশ আজ দেখতে পাচ্ছে যে গত 10-12 বছরের সুচিন্তিত পরিকল্পনাগুলো এখন সাফল্যের মুখ দেখছে, এবং আমরা এই বিশাল সংকটের মাঝেও নাগরিক দেব ভব মন্ত্রে দীক্ষিত ভারত আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিল, একের পর এক যে পদক্ষেপ নিয়েছিল, আমরা ভাবিনি যে এমন সংকট আসবে, কিন্তু সংকটের সময় এই সমস্ত ব্যবস্থা আমাদের কাজে লেগেছে, সুফল দিয়েছে, এবং আজ দেশে গ্যাসও রয়েছে, পেট্রোলও রয়েছে, আর ইউরিয়াও মজুত রয়েছে। আমরা নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, বিশ্বের এই বর্তমান সংকটগুলোর প্রভাব সবার উপরই পড়েছে, আর আমরাও এর থেকে মুক্ত নই। সারা বিশ্বে আজ এক বস্তা ইউরিয়ার দাম 3,000 টাকায় পৌঁছে গেছে। আজও কিন্তু

আমরা আমার দেশের কৃষকদের সেই বিশাল বোঝার ভার বইতে বাধ্য করছি না, বরং সরকার নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নিয়েছে এবং বিশ্ববাজার থেকে 3,000 টাকায় কেনা ইউরিয়ার বস্তাটি আমাদের কৃষকদের হাতে আমরা মাত্র 300 টাকায় তুলে দিতে পারছি। শুধু তাই নয়, বর্তমানে বিশ্ববাজারে ডিএপির দাম 5,000 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমার

আছি। একটা সময় ছিল যখন আমি স্বনির্ভরতার কথা বলছিলাম, তখন শীত ও তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু চিন্তাশীল মানুষ আমাদের বলছিলেন যে তাহলে গ্লোবালাইজেশনের কি হবে। কিন্তু সারা বিশ্ব দেখছে যে গত এক দশকে বিশ্ব যেন গ্লোবালাইজেশনের কথা বলাই বন্ধ করে দিয়েছে। যেখান থেকে একসময় গ্লোবালাইজেশনের দাবি উঠতো, আজ সেখান থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিশ্বের প্রতিটি দেশই এখন নিজের নিজের সমস্যার গুরুত্ব আর নিজস্ব সমাধানের দিকেই বেশি মনোনিবেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সংকটের সময়ে কিছু লোক নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পদকে ওয়েপনাইজ করার এক খেলা খেলে চলেছে। আজ সারা পৃথিবী নিজের কাছে যা কিছু আছে সেটাকেই ওয়েপনাইজ করতে শুরু করেছে, সম্পদের ওয়েপনাইজেশন, রিসোর্সের ওয়েপনাইজেশন। পেট্রোল, ডিজেল, ফার্টিলাইজার, ওষুধপত্র, টেকনোলজি, চিপস, শুধু তাই নয় ভূখণ্ডকেও আজ ওয়েপনাইজ করা হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে গত দশ বছর সঠিক পথে এগিয়ে না চলতাম, তবে কল্পনা করাও কঠিন হতো যে এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা আমরা কতটা দৃঢ়তার সাথে করতে পারতাম। আর আমাদের এই প্রস্তুতি এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার প্রিয় দেশবাসী, অন্যদিকে আজ ভারতের প্রোফাইল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ ভারত বিশ্বের কাছে একটি স্বীকৃত এবং সম্মানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভারতের কাছে আজ রয়েছে একটি স্থির পলিটিক্যাল ম্যান্ডেট, রয়েছে একটি স্থিতিশীল সরকার, ভারতের রয়েছে একটি ভাইব্রেন্ট গণতন্ত্র এবং ভারতের রয়েছে এক অত্যন্ত মজবুত বিচার ব্যবস্থা। আর আমাদের সকলকে পথপ্রদর্শক হিসেবে দিশা দেখাচ্ছে ভারতের সংবিধান। এখন বিশ্ব আমাদের এই সামর্থ্যকে চিনতে শুরু করেছে, আর সেই কারণেই 2014 সালের পর বিশ্বের প্রায় 40টি দেশের সঙ্গে আমাদের FTA এগ্রিমেন্ট হচ্ছে। এখন দেখুন কত বড় একটা সুযোগ এসেছে। আমি মনে করি এই যে ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়েছে তা সত্যি এক এক বিরাট সুযোগ। আর তাই বিশেষ করে আমি আমার MSMEদের বলতে চাই যে আমাদের এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করলে চলবে না, আমাদের এখন গোটা বিশ্বে পৌঁছাতে হবে। ভারতের উৎপাদিত প্রতিটি পণ্য যেন বিশ্ব বাজারে পৌঁছায়, আর তা সে আমাদের টেক্সটাইল হোক, আমাদের যন্ত্রপাতি হোক, আমাদের ওষুধপত্রই হোক না কেন। তবে বিশ্ব জুড়ে যে সমস্ত প্যারামিটার রয়েছে আমাদের সেই প্যারামিটারকে অতিক্রম করতে হবে। বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও উন্নত মানের পণ্য দিতে হবে, আর বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও সস্তায় পণ্য যোগান দিতে হবে। আর পাঞ্জাবের লুধিয়ানা থেকে শুরু করে তামিলনাড়ু তিরুপুর পর্যন্ত আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, কেরলম থেকে শুরু করে গুজরাট আর তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, আমাদের এই সমুদ্র উপকূল আর আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আজ এই FTA-র কারণে আমাদের চিংড়ি এবং আমাদের সি ফুড রপ্তানি করার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার যে সুযোগ আমাদের সামনে রয়েছে, আমি চাইবো আমরা যেন এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছি তার পেছনে 2047 সালের লক্ষ্য এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য তা আসলে গত 10-12 বছরে দেশবাসী যে সামর্থ্য দেখিয়েছে সেই অদম্য সামর্থ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের গতিও এখন আর থেমে থাকবে না, আমাদের দিশা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আমাদের সাফল্য অর্জন করতেই হবে এবং তার জন্য আমাদের কাজের ধরনকেও বদলে ফেলতে

0: হবে,
1: আমাদের ওয়ার্ক কালচার পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাকেও বদলাতে হবে, সেই সঙ্গে আমাদের কাজের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। গত 5-7 দশকে যে কাজগুলো সম্পন্ন হয়নি, আমাদের আগামী 5-7 বছরের মধ্যে সেই কাজগুলোই করে দেখাতে হবে। আর আমার পূর্ণ আস্থা আছে আমার দেশের যুবশক্তির ওপর, দেশের তরুণদের ওপর, আমার দেশের মা ও বোনেদের ওপর, আমার দেশের কৃষকদের ওপর, আমার দেশের শ্রমিকদের ওপর, যে আমরা সকলে মিলে এই স্বপ্নকে সফল করতে পারি। আর সেই কারণেই আমাদের রিফর্মের গতিকেও আরও ত্বরান্বিত করতে হবে। আর আমি যখন রিফর্মের কথা বলছি, তখন মনে রাখবেন, রিফর্ম আমাদের কাছে কেবল কোনো কম্পালশন নয়, এমনকি রিফর্ম আমাদের জন্য কোনো সমস্যাও নয়। আমাদের জন্য রিফর্ম একটি দৃঢ় বিশ্বাস। আমরা আজ রিফর্ম এক্সপ্রেসের পথে পা বাড়িয়েছি, আগামী দিনগুলোতেও আমরা নেক্সট লেভেল রিফর্মের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে চলেছি। আর তাই সরকার, সমাজ, শিল্প জগৎ, উৎপাদক এবং কৃষক প্রত্যেককেই নিজেদের প্রথাগত ব্যবস্থায় রিফর্ম আনতে হবে, আমাদের চিন্তাধারায় রিফর্ম আনতে হবে, রিফর্ম আনতে হবে আমাদের লক্ষ্যগুলোতেও। আর সেই কারণেই আমার প্রিয় দেশবাসী, আমাদের একটি নির্দিষ্ট দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি আজ সেই যুগের কথা স্মরণ করতে চাই যখন ভারতের সামর্থ্যকে আমরা সপ্তসিন্ধু হিসেবে জানতাম, বুঝতাম এবং শুনতাম। এখন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এক নতুন ধারার প্রয়োজন। আজ লাল কেল্লার প্রাকার থেকে আমি দেশের সামনে শক্তির সপ্ত ধারার আবাহন করছি। আগামী 5-7 বছরের মধ্যে, গত 5-7 দশকে যা সম্পন্ন হয়নি, তা আমরা এই সপ্ত ধারার সামর্থ্য ও শক্তি দিয়ে করে দেখাবো। আমরা দেশকে এক নতুন উচ্চতা, নতুন গতি প্রদান করব, নতুন সব লক্ষ্য পূরণের প্রয়োজনীয় সামর্থ্য দেব। আর এর পাশাপাশি দেশ গঠনে দেশের যুবশক্তির সামর্থ্যকেও পুরোদমে কাজে লাগানো হবে, তাদের শক্তিকে সম্মিলিত করা হবে। আগামী দিনগুলোতে আমি যখন সপ্ত ধারার কথা বলি, তখন সেই সপ্তধারার প্রথম শক্তি হল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। আমার প্রিয় দেশবাসী, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করতে হবে, আবার বড় বড় প্রোডাক্টও তৈরি করতে হবে। পুরো ভ্যালু চেইন আমাদের হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমাদের কম্পোনেন্টও চাই এবং কমপ্লিট ম্যানুফ্যাকচারিংও চাই। ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারতকে গ্লোবাল সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে হবে। এর জন্য আমি 3টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমার যে ভাই বোনেরা রয়েছেন, মনে রাখবেন, এটি এক সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না, এবং এর জন্য আমাদের কস্ট, কোয়ালিটি এবং স্কেলের নিরিখে আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথভাবে উত্তীর্ণ হতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলো যেন প্রতিযোগিতামূলক হয়, আমাদের প্রোডাক্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের প্যাকেজিং যেন বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হয়, তাদের মন জয় করতে পারে। আমাদের জিরো ডিফেক্ট ও প্রিসিশন ম্যানুফ্যাকচারিং যেন আমাদের পরিচয় হয়ে ওঠে। আমি প্রত্যেক ম্যানুফ্যাকচারার, প্রত্যেক এন্টারপ্রেনার, প্রত্যেক এমএসএমইর কাছে বলতে চাই যে বিশ্ব বাজারে আমাদের পরিচয় যেন বিশ্বাসযোগ্যতা এবং গুণমানের ভিত্তিতে গড়ে ওঠে। কোয়ালিটির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, আর সেই কারণেই আমাদের মন্ত্র হতে হবে কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। এটাই আমাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, এই সপ্তধারার দ্বিতীয় শক্তি হলো কৃষি এবং ফুড প্রোডাকশন। আমাদের কৃষকদের জন্য এখন বিশ্বের বাজার খুলে গেছে। এফপি

মাধ্যমে আমরা এক বিশাল বড় বাজার পাচ্ছি, আমাদের সেখানে পৌঁছাতে আমাদের সেই ক্ষেত্রটিকে এখন স্পর্শ করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে এক্সপোর্ট মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথাগত খাদ্যাভ্যাস হোক, আমাদের মিলেটস হোক, আমাদের মশলা হোক, আমাদের ফল ও ফুলই হোক, আমাদের কাছে কি নেই সেগুলোকে এখন গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আমাদের কৃষকরা কেমিক্যাল মুক্ত চাষাবাদে জোর দেবেন, সারা বিশ্বে এগুলোর চাহিদা আরো বাড়তে চলেছে। আর আমাদের যে অ্যাগ্রো প্রোডাক্ট গুলো গ্লোবাল প্যারামিটারের বিচারে সব দিক থেকে প্রমাণিত হবে, তার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্ব বাজারে পৌঁছতে পারব। আমার সপ্ত ধারার তৃতীয় শক্তি হলো টেকনোলজি এবং ইনোভেশন। আমার প্রিয় দেশবাসী, আজ এআই এর যুগ, কোয়ান্টামের যুগ, স্পেসের যুগ, রোবোটিক্সের যুগ, ডেটা সেন্টারের যুগ, পুরোপুরিভাবে একটি নতুন ক্ষেত্র ইমার্জিং টেকনোলজি প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে। আর সেই কারণেই দেশকে বিশ্বের জন্য নিছক একটি বাজার হিসেবে রেখে দিলে চলবে না, আমাদের ইনোভেশনের হাব হতে হবে। ইউপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি, আমাদের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছি। এবার ভারতকে ডিজিটাল পাবলিক টেকনোলজিকেও বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। ভারতকে নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিতে নেতৃত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া 6G যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এতে আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে। এই সপ্ত ধারার চতুর্থ শক্তি হলো গতিশক্তি। এই গতিশক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে সিমলেস ফাস্ট কানেক্টিভিটির ওপর আমাদের বিশেষ জোর দিতে হবে। শহরগুলোকে আমাদের হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত করতে হবে। আধুনিক হাইওয়ে প্রয়োজন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ চাই, এয়ারপোর্ট চাই, মাল্টিমিডাল লজিস্টিকের সুব্যবস্থা চাই। আমাদের বন্দরগুলোকে শুধুমাত্র পণ্য ওঠানামার জায়গা হিসেবে দেখলে চলবে না, শুধু বিশ্বের জাহাজগুলো এসে সেখানে নোঙর করবে এটুকুই যথেষ্ট নয়। আমাদের বন্দরগুলোকে নিয়ে পোর্টলেট ডেভেলপমেন্ট গ্রোথের অভিমুখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সপ্তধারার পঞ্চম শক্তি হলো রক্ষা শক্তি, আর প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সব দিক থেকেই অপরিসীম। আমার প্রিয় দেশবাসী, ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যে কতটা জরুরি, ভারত এখন তা অনুভব করেছে, গোটা বিশ্বও তা অনুভব করেছে। বিশ্ব যখন কেবল নিজের কথাই ভাবছে, তখন ভারত বিশ্বের জন্য স্রেফ একটা বাজার হয়ে পড়ে থাকতে পারে না। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হতেই হবে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করে আমাদের গ্লোবাল সাপ্লায়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের ড্রোন কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করতে হবে এবং হাইপারসোনিক ডিফেন্স টেকনোলজিতে আমাদের নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি রয়েছে সাইবার সুরক্ষা, যা আজ প্রতিটি পরিবারের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটিও প্রতিরক্ষার একটি ক্ষেত্র, যেখানে আমাদের যুব সমাজের যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যকে আমরা দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি। আমাদের সপ্তধারার ষষ্ঠ শক্তি হলো গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, যা গ্রিন জব কর্মসংস্থানেরও জন্ম দেয়, আমাদের গ্রিন হাইড্রোজেন। রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি, গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের বৈশ্বিক স্তরে সাফল্য অর্জন করতেই হবে। বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছে, তখন আমরা ক্রমাগত এর সমাধানের পথ খুঁজে চলেছি, এবং ভারত একটি গ্রিন মুভমেন্টের বিশাল সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছে। ভারতের কাছে ব্লু ইকোনমির ক্ষেত্রেও এক অত্যন্ত বড় সুযোগ রয়েছে। আমাদের সমুদ্র তট অনেক দীর্ঘ বিশাল, ব্লু ইকোনমির ক্ষেত্রে এখানে অনেক বড় সুযোগ রয়েছে। ফিশারিজ, কোস্টাল ট্যুরিজম, ওশান টেকনোলজি, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এগিয়ে যেতে পারি। আমার প্রিয় দেশবাসী, ভারত যখন সপ্ত ধারার কথা বলে এগিয়ে চলেছে, তখন আমাদের সপ্তম ধারাটি হলো, এবং বিশ্বের কাছেও এর নিজস্ব একটি গুরুত্ব রয়েছে, আর তা হলো ভারতের সফট পাওয়ার। এটি ভারতের সফট পাওয়ারের শক্তি। যোগাসন আজ গোটা বিশ্বকে ভারতের সঙ্গে জুড়ে রেখেছে।

হয়েছে, যোগ বিশ্বের জন্য শক্তির এক উৎস হয়ে উঠছে, ভারতের প্রতি বিশ্বাসের এক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ভারতের কাছে আস্থার কেন্দ্র রয়েছে, যে ভারতের কাছে আয়ুর্বেদ রয়েছে, যে ভারতের কাছে হলিস্টিক হেলথ কেয়ারের মতো সুব্যবস্থা রয়েছে, সেখানে আজ হিল ইন ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সামর্থ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, তা সে হস্তশিল্প হোক, সংস্কৃতি হোক, আমাদের চলচ্চিত্র হোক, আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হোক, VFX হোক, আমাদের অ্যানিমেশন হোক, গেমিং হোক, কিংবা ডিজিটাল কন্টেন্ট হোক। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ক্ষেত্রে ভারত নিজের দাপট দেখাতে পারে। আমাদের একে বৈশ্বিক সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ ভারত ওয়েব সামিটকে একটি উল্লেখযোগ্য গতি দিয়েছে। সারা বিশ্ব আজ ধীরে ধীরে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটের দিকে তাকিয়ে আছে, এবং এটি ভারতের সফট পাওয়ার ও ভারতের ক্রিয়েটিভ দুনিয়ার সাথে সারা বিশ্বকে পরিচিত করাবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের কাছে রয়েছে বিশাল বনজ সম্পদ, আমাদের কাছে 100টিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এর ক্ষমতা প্রচুর। কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের সফট পাওয়ারের মাধ্যমে বিশ্বের পর্যটকদের ভারতের প্রতি আকর্ষিত করার এক বড় সুযোগ, আমাদের এই সামর্থ্য রয়েছে, আমাদের বিশ্বকে দেখাতে হবে। আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি এবং যত দ্রুত সম্ভব এই পর্যটকদের কাছে পৌঁছাবো। আজ বিশ্বে খেলাধুলাও হলো ভারতের প্রতি আকর্ষণের এক বিশাল কেন্দ্র, তাই বিশ্বের বড় স্পোর্টস ইভেন্ট কেন ভারতেই হবে না? কন্টেন্ট ইকোনমি আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের যুব সমাজের কাছে এক বড় আকর্ষণ। বিশ্বের প্রত্যেক শিল্পী চান যে কোনো না কোনো সময় ভারতের মাটিতে তারা অনুষ্ঠান করবেন, এটি একটি অত্যন্ত বড় সুযোগ। একে মোবিলাইজ করার জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, সপ্তধারার এই 7টি শক্তির উদ্দেশ্য কেবল একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করা নয়, বরং একটি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ যে লক্ষ্য নিয়ে আজ এগিয়ে চলেছে, যে অ্যাম্বিশন নিয়ে আমরা চলছি, সেই স্কেলকে অতিক্রম করার লক্ষ্যেই আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, কিছু কথা আমি বলেছি, কিন্তু আমি এর থেকেও এগিয়ে ভাবি। আমি যখন দেশকে জাগ্রত করতে চাই, তখন আমি দেশের শক্তিকেও জাগ্রত করতে চাই। দেশ বলতে কেবল সরকার বোঝায় না, দেশ মানে দেশের প্রত্যেক নাগরিক এতে যুক্ত। আমরা কি এটা ভাবতে পারি না? আমরা ফরচুন 500 এর কথা তো অনেক শুনি, আগামী এক দশকে এই ফরচুন 500 তালিকার মধ্যে 50টি কোম্পানি ভারতের কেন হবে না? এই লক্ষ্য আমাদের কেন হওয়া উচিত নয়? আমাদের ব্যাংকিং সেক্টর আজ ফুলে ফেঁপে উঠছে, তাই বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় ভারতের ব্যাংকের বিজয় পতাকাও কেন উঠবে না? বিশ্বের সেরা 5টি ব্যাংকের মধ্যে ভারতেরও অন্তত একটি ব্যাংক থাকা উচিত। ভারতের ফার্মা ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের 5টি বড় ফার্মা কোম্পানির মধ্যে ভারতেরও 1-2টি ফার্মা কোম্পানিকে জায়গা করে নিতে হবে। ভারতের সেখানেও নিজের একটা স্বতন্ত্র স্থান তৈরি করা উচিত। আজকে দুনিয়ায় বড় বড় ল ফার্ম রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে, তাই বর্তমান সময়ে গ্লোবাল লিডারশিপের রাশ এখন আমাদের হাতে থাকা উচিত নয় কি? আমাদের ট্যালেন্ট আছে, সামর্থ্য আছে, পাশাপাশি আমাদের এক দীর্ঘ ইতিহাসও রয়েছে। বিভিন্ন ভাষার ওপর আমাদের দখল রয়েছে, তাই আমাদের বিশ্বের দরবারে পৌঁছানো উচিত। দুনিয়ার প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে কেন আমাদের কোনো কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম থাকবে না? ভারতের টেকনোলজি কোম্পানিগুলো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হোক, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের এমন সব ব্র্যান্ড গড়ে তুলতে হবে যা সারা বিশ্বকে আকৃষ্ট করবে, আমাদের ব্র্যান্ড হবে আমাদের দেশের পরিচয় এবং তা বিশ্বের জন্য একটি ডেস্টিনেশন হয়ে উঠবে। সেই দিশাতেই আমাদের কাজ করতে হবে। আর এর জন্য আমি রাজ্য সরকারগুলোকে অনুরোধ করতে চাই, আমি স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোকেও বলতে চাই, সেই সাথে ভারত সরকারেরও এটা দায়িত্ব যে আমাদের রিফর্মের গতি আরও বাড়াতে হবে, আমাদের 2047 সালের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থা সমূহকে উন্নত করতে হবে। আমরা অতীতের নীতি নিয়ম মেনে চলতে পারি না, বরং আমাদের আগামীর স্বপ্ন অনুযায়ী নীতি নিয়ম তৈরি করতে হবে, এবং আমরা যদি এটি করতে পারি তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সফল হব। আর আমি

দেশবাসীকে ভরসা দিচ্ছি এই পথে কঠোর পরিশ্রমে কোনো খামতি না রেখে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক কিংবা ইন্ডাস্ট্রি, আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, আমাদের রিফর্মস চালিয়ে যেতে হবে, রিফর্মসকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি আগেও বলেছিলাম আমরা রিফর্ম কোনো কম্পালশন থেকে নয় বরং কনভিকশন থেকে করছি, আমরা তা করছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। আমার প্রিয় দেশবাসী, যখন আমি বিকশিত ভারতের কথা বলছি তখন আমি দেশকে এক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছি। এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে? এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সাধকই বা কে? যদি কেউ সাধক থেকে থাকে তবে সে হলো আমার দেশের যুব সমাজ, তারা আমার দেশের যুব শক্তি। বিকশিত ভারতের যাত্রায় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও আমার দেশের এই যুব সমাজই। আর সেই কারণেই আমাদের বিকশিত ভারতের লক্ষ্যকে যুবকদের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, গত 10 থেকে 12 বছরে সেই অভিমুখে অনেক কাজ সম্পন্ন হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া অভিযানের কথাই ধরা যাক, আজ সারা দেশে 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ গড়ে উঠেছে। আমাদের দেশের যুবকরা আজ শুধু নিজেরাই কাজ করছে না, বরং তারা আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। ভারত সরকার 1 লক্ষ কোটি টাকার একটি ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। আমি দেশের যুব সমাজকে বলতে চাই, আপনারা আপনাদের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে আসুন, সম্পদের কোনো অভাব আমরা হতে দেব না, আপনাদের মেধা ও বুদ্ধিকে সামর্থ্য যোগাতে আমরা 1 লক্ষ কোটি টাকার একটি ব্যবস্থা করেছি যাতে গবেষণার নতুন নতুন সুযোগ পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়ার নতুন সস্তা ডেটা আমাদের যুব সমাজকে শক্তিশালী করেছে। বিশ্বে যদি কোথাও সবচেয়ে সস্তা ডেটা থেকে থাকে তবে তা এই ভারতের মাটিতেই আছে। আর এভাবেই দেশের যুবশক্তি যুবকদের নতুন শক্তি জুগিয়েছে। আমরা স্কিল ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করেছি, স্পেস সেক্টরকেও আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আমরা ন্যাশনাল ড্রোন পলিসি তৈরি করেছি, খেলো ইন্ডিয়া পলিসি তৈরি করেছি। গত 35 বছর ধরে আমাদের দেশে কোনো এডুকেশন পলিসি ছিল না, এখন আমরা নতুন এডুকেশন পলিসি নিয়ে এসেছি এবং এর সবচেয়ে বড় সুবিধা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো পেয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের 2004 থেকে 2014 সালের একটি পরিসংখ্যান দিতে চাই। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশে 350টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল, আর আজ গত 10-12 বছরের মধ্যেই প্রায় 650টি নতুন বিশ্ববিদ্যালয় দেশের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 2014 সালের আগে মেডিকেলের মাত্র 400টি আসন ছিল, আজ সেখানে মেডিকেলের প্রায় 850 আসন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতের মাটিতে পা রাখছে। ভারতের মাটিতেই যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার যুবকেরা পায় তার ব্যবস্থাও করা হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর সেই কারণেই আমরা প্রায় 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছি যাতে উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ে। গত 10 থেকে 12 বছরে যুবকদের জন্য আমরা অনেক নতুন পথ খুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্টার্ট আপের দরজা খুলে দিয়েছি। ভারতের প্রাইভেট স্টার্ট আপের ক্ষেত্রে মাত্র 28 বছর গড় বয়সের এক ঝাঁক যুবক প্রথম প্রচেষ্টাতেই নিজেদের স্যাটেলাইট এবং রকেট লঞ্চ করে দেখিয়েছে। বন্ধুগণ, তারা সত্যি এক অভাবনীয় কাজ করে দেখিয়েছে। আজ প্রায় 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্টআপ রয়েছে। বিগত দিনে আমরা এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিলাম। এআই এর প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। লাল কেল্লা থেকে আমি দেশের যুব সমাজের জন্য একটি ঘোষণা করতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ তরুণীকে এআই স্কিলের প্রশিক্ষণ দেওয়ার কাজ আমরা সম্পন্ন করব, যাতে আমাদের দেশের যুব সমাজের এআই এর জগতেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তৈরি হয়। বন্ধুগণ, বায়ো ইকোনমি এখন একটি নতুন ক্ষেত্র। 2014

সালের আগে একটা সময় ছিল যখন বায়ো ইকোনমিতে মাত্র 60,000 কোটি টাকার কাজ হতো। আমার দেশের যুবকেরা আপনারা কি অসাধ্য সাধন করেছেন তা একবার দেখুন। যখন নীতি সঠিক হয়, লক্ষ্য যখন স্পষ্ট থাকে, তখন আমার দেশের তরুণরা বায়ো ইকোনমিতে ঠিক কেমন করে ঘুরে দাঁড়াতে পারে তা আজ দৃশ্যমান। দেশের যুবশক্তি নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। 2014 সালের আগে যেখানে বায়ো ইকোনমির ব্যবসা ছিল মাত্র 60,000 কোটি টাকার, আজ সেই ব্যবসা 20 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। বন্ধুগণ, ২০০৯-১০ সালের সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের দেশে মাত্র 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 2009 থেকে 2010 সালে 1.5 লক্ষ, মাত্র 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল, 1.5 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল। সেখানে 25 থেকে 26 সালে 25 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। আমার প্রিয় দেশবাসী, এভিয়েশন সেক্টরও আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন বিমানবন্দর, নতুন রুট, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে। মেইনটেন্যান্স ও ওভারহোলিং এর কারণেও আজ দেশে বিপুল পরিমাণে স্কিল্ড ম্যান পাওয়ার কাজ পাচ্ছে। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরির দিশায় আমরা সাফল্য অর্জন করেছি। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-295 ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে, সফলভাবে আকাশে উড়েছে। এটি আমাদের দেশের যুব সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। বন্ধুগণ, ড্রোনের ব্যবহারও আজ দেশ জুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গ্রামাঞ্চলে ড্রোন ব্যবহারের মাধ্যমে আজ স্বামিত্ব যোজনা দারুণভাবে সফল হচ্ছে। প্রায় 3.25 কোটি পরিবার ইতিমধ্যেই এই স্বামিত্ব যোজনার সুফল ভোগ করতে পারছেন, আর এর ফলে 140 লক্ষ কোটি টাকার মতো সম্পদ আনলক হয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব হচ্ছে, মানুষ নিজের ব্যবসা শুরু করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে এখন এক বড় বোঝা তৈরি হয়েছে, আর তা হলো কোচিং ক্লাসের প্রতিযোগিতা। প্রত্যেক বাবা মায়েরই এখন মনে হচ্ছে যে কোচিং ক্লাসে সন্তানকে না পাঠালে হয়তো সম্মান থাকবে না। এই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করেই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে তাদের হাজার হাজার কোটি টাকার খরচও সাশ্রয় হয়, সন্তানরাও যাতে নিজেদের আশেপাশেই থাকতে পারে, তাদের ঠিকমতো দেখভাল করা যায়, পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে। সেই লক্ষ্যেই আমরা যুব সমাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কাছে, অত্যন্ত মেধাবী শিক্ষক ও ট্যালেন্ট রয়েছে। এই সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার একটা সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছি। আমার প্রিয় দেশবাসী, আমি সবসময় বলে আসছি, যারা খেলাধুলা করবে তারা অ্যাক্টিভ থাকবে। যখন আমি যারা খেলবে তারাই প্রস্ফুটিত হবে এই কথাটি বলছি, তখন বলি আমার প্রিয় দেশবাসী, আজ ভারত ক্রীড়া জগতে নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করে নিচ্ছে। এখন খেলার পডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়, ভারতের রাজগান ধ্বনিত হয় এবং ভারতের তেরাঙ্গা পতাকা সগৌরবে উড়তে দেখা যায়। এই লক্ষ্য পূরণে টোপস যোজনা এক বিশাল সফলতা অর্জন করেছে। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের জন্য কোচিং, স্পোর্টস মেডিসিন, স্পোর্টসের জন্য নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে ভারত এখন পারদর্শিতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। যুব সমাজের জন্য এটি এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র। কেউ যদি খেলোয়াড় নাও হতে পারে, তাহলে ওর সাপোর্ট সিস্টেমে আজ এক বিশাল বড় ক্ষেত্র উন্মোচিত হচ্ছে, আর এভাবেই ক্রীড়া বিশ্বে ভারতের প্রদর্শন ক্রমাগত উন্নত। এবং আমরা 2036 সালে অলিম্পিকের শক্তিশালী দাবিদার হয়ে ওঠার লক্ষ্যে নিরন্তর এগিয়ে চলেছি, আর 2030 সালে ভারত কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছে। আর আমার বন্ধুগণ, অলিম্পিক গেমসে প্রায় 40 ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে এবং প্রায় 350 বা 350টির মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থাকে এই অলিম্পিকে।
আর এটা জেনে

আপনাদের দুঃখ হবে, আমার দেশবাসী, আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে এই চ্যালেঞ্জ রাখছি এবং আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সাহায্য চাইছি। অলিম্পিকের প্রায় 350টি ইভেন্টের মধ্যে ভারত 2/3 খেলাতেই অংশ নিতে পারে না, সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, আমরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারি না। আমরা স্থির করেছি যে 2036 সালে যে অলিম্পিক আয়োজিত হবে, আমরা চাই তা ভারতেই হোক, কিন্তু 2036 সালে যেসব খেলায় আজ ভারত অংশগ্রহণ করে না, যেসব ইভেন্টে ভারত কোয়ালিফাই করতে পারে না, যে সমস্ত ইভেন্ট এতদিন ভারত ছেড়ে রেখেছে, সেই 3/4 ক্ষেত্র আজ আমাদের অপেক্ষায়। ভারত এখন সেই ক্ষেত্রগুলোর উপর জোর দেবে, আর এর জন্য আমরা ট্যালেন্ট হান্টের একটি অভিযানও শুরু করতে চাই। 2036 সালের অলিম্পিকের জন্য যদি আমরা খেলোয়াড় চাই, তবে আজ যারা 5 বছর, 10 বছর বা 15 বছর বয়সী তরুণ যেই ছেলেরা রয়েছে, তাদের দিকে নজর দিতে হবে, আমাদের কন্যাদের প্রতিও মনোযোগ দিতে হবে। আর সেই কারণেই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি স্কুলে একটি ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। শিশুদের প্রতিভাকে পরখ করা হবে এবং তারপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য খেলার মতো দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রিয় যুব সমাজ, দেশের সামনে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সামনে মাদক আসক্তি আজ এক বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব হওয়া উচিত। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী হতে হবে। আমাদের যুবশক্তির সামর্থ্য যেন দেশের কাজে লাগে, সেই উদ্দেশ্যেই এই নেশামুক্ত ভারত গড়তে গত কয়েকদিনে মাই ভারতের ভলান্টিয়াররা, দেশের এনজিওগুলি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি এবং দেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বরা মিলে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 100 সপ্তাহের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী 100 সপ্তাহ ধরে এই অভিযান চলতে থাকবে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ জানাতে চাই যে আপনারাও এই অভিযানে অংশ নিন, এর সাথে যুক্ত হন এবং নেশামুক্ত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমার প্রিয় দেশবাসী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশের সামনে যে সমস্ত পুরনো চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা আজ অনিবার্য। নকশালবাদ এবং মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে তাদের তরতাজা সন্তানদের জীবন বরবাদ করে দিয়েছে এবং বাবা মায়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। এই নকশালবাদ প্রায় 4 দশক ধরে ভারতের এক বিশাল অংশকে, এক বিপুল জনসংখ্যাকে নিজের কবজায় আটকে রেখেছিল, বন্দুকের নলের মুখে দমিয়ে রেখেছিল, সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেশের সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় 3,500-এরও বেশি আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হয়েছে। যুদ্ধের ময়দানে যত সৈনিক প্রাণ হারান তার চেয়েও বেশি আমাদের পুলিশ জওয়ানদের নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ সুরক্ষা পান। এই নকশালবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করে দিয়েছিল। 2014 সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন, সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা দেশকে নকশালবাদ থেকে মুক্ত করব। আর আজ আমি অত্যন্ত আনন্দিত যে নকশালপন্থী ও মাওবাদী হিংসার আজ সম্ভবত শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও ক্ষমতা আর অবশিষ্ট নেই। একে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে একসময় নকশালবাদীদের গুলিবর্ষণ চলত, যেখানে প্রতিনিয়ত আমাদের ধরিত্রী রক্তরঞ্জিত হয়ে থাকত। আজ সেই সমস্ত নকশাল প্রভাবিত অঞ্চল, ওই এলাকাগুলিতে নকশাল মুক্ত হওয়ার কারণে আজ উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙা সগৌরবে উঠছে। আমার প্রিয় দেশবাসী, তবে এই চ্যালেঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বহু বছর ধরে মাওবাদী চিন্তাধারার কিছু মানুষ দেশের ক্ষমতার অলিন্দে বসেছিলেন, এমনকি সরকারি কমিটিগুলোতে তারা উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। এই মাওবাদী চিন্তাধারায় দীর্ঘকাল ধরে আমাদের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করেছিল।

আমার প্রিয় দেশবাসী, জঙ্গলে সশস্ত্র নকশালদের নির্মূল করতে দেশকে সেই ভয়াবহ সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে আজ আমরা সফল হয়েছি। কিন্তু সশস্ত্র নকশালরা তো বিদায় নিয়েছে, তবে এই বুদ্ধিজীবী নকশালরা, এই বুদ্ধিজীবী নকশালরা এখনো সুযোগের সন্ধানে রয়েছে। তারা আজ হিংসা ও অরাজকতার পথ খুঁজছে, সমাজকে ভুল পথে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কৌশল ও চক্রান্ত করে চলেছে। আমাদের এই বুদ্ধিজীবী নকশালদের আইসোলেট করতে হবে এবং দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার মূল ধারার অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সুরক্ষিত ভারত গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। চ্যালেঞ্জ সীমান্তের ভেতরে হোক কিংবা সীমান্তের উপারে, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। আজ যুদ্ধের ধরন বদলে যাচ্ছে, এখন যে যুদ্ধ শুধুমাত্র সীমান্তেই হবে তার আর কোনো গ্যারান্টি নেই। দেশের ভেতরে কোনো রিফাইনারি কিংবা ব্যাংকিং সেক্টরকে নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, ডেটা সেন্টারে আক্রমণ চালিয়ে এক প্রকার যুদ্ধের নতুন রূপ নেওয়া হচ্ছে, যেখানে পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, কলকারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলিতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেছিলাম, বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলছে। আজ আমাদের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে, বিশ্বের প্রায় 100টি দেশে আমাদের তৈরি অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ে আমাদের অস্ত্রশস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। কিন্তু এর পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রস্তুত করতে হবে। গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে যে সিভিল ডিফেন্স ব্যবস্থাগুলি গড়ে তোলা হয়েছে সেগুলোর আধুনিকীকরণ আজ অত্যন্ত জরুরি। সেই কারণেই আজ লালকেল্লা থেকে আমি ঘোষণা করছি যে আমরা আগামী দিনগুলিতে সিভিল ডিফেন্সের একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলব। আমরা তাদের আধুনিক ব্যবস্থাগুলির সাথে পরিচিত করাব। আধুনিক সংকট থেকে নাগরিকদের রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। সিভিল ডিফেন্সের এমন একটি বিশাল ভলান্টিয়ারি ফোর্স আমরা তৈরি করতে চলেছি যা আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ নির্মাণে আমাদের মা বোন ও কন্যাদের অবদান আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের, যা আজ আমাদের কাছে এক বিশেষ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইটার জেট হোক বা সিভিল এভিয়েশন, আমাদের কন্যারা আজ সব ক্ষেত্রেই এগিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও আমাদের কন্যারা এগিয়ে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও সব থেকে বেশি আমাদের কন্যাদেরই অগ্রগতি দেখা যাচ্ছে। আজ সেনাতেও এনডিএ থেকে যে কন্যারা উত্তীর্ণ হয়েছে তারা অত্যন্ত গর্ব দাপটের সঙ্গে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাতে শুরু করেছে। সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গিয়েছিলাম, দেখলাম যে আদিবাসী কন্যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কন্যারা কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছে। তারা এমন গ্রাম থেকে এসছে যেখানে পাসপোর্ট কি জিনিস তা কেউ জানত না, সেই কন্যারা বিদেশে গিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, আজ তারা চিপ তৈরির কাজ করছে। আর তাদের সেই আত্মবিশ্বাস দেখে আমি সত্যি বলতে খুব প্রভাবিত হয়েছি। আর 3 লাখ নয়, 3 কোটি, হ্যাঁ 3 কোটি বোনকে আমরা লাখপতি দিদি বানানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমরা 6 কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই 3 কোটি নতুন লাখপতি দিদি তৈরি হওয়া মানে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট বড় পরিবর্তন আসা। মাতৃশক্তির হাত ধরেই এই পরিবর্তন আসতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আজ পঞ্চায়েতে, পৌরসভায়, পুরনিগমে এক বিশাল সংখ্যক নারী জনপ্রতিনিধি হিসেবে দেশের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন। তারা অত্যন্ত দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা সংসদে ওমেন এম্পাওয়ারমেন্ট রেস্ট্রিকশন অ্যাক্ট পাস করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে গত 40 বছর ধরে রাজনীতির ময়দানে এই স্বপ্নটি বারবার রাজনৈতিক শিকার

হয়েই থেকে গিয়েছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আজ লালকেল্লার প্রাকার থেকে তেরাঙ্গা পতাকার ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেই নারীদের সামর্থ্যের পূজারি হয়ে উঠুন, তাদের সম্মানে এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের মায়েদের ও বোনেদের খুব শীঘ্রই বিধানসভা এবং লোকসভায় 33% প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, যাতে তারা ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে, এটাই সময়ের দাবি। আর আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন মহিলা সংরক্ষণ চালু করে নারীর সম্মানে আপনারাও অংশীদার হন, আপনারাও এর কৃতিত্ব নিন, কিন্তু দয়া করে আমার মা বোনেদের তাদের ন্যায্য অধিকারটুকু দিন। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের সংকল্প তখনই বাস্তবায়িত হবে যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। 2014 সালের আগে দেশের মাত্র 25 কোটি মানুষের কাছে সোশ্যাল সিকিউরিটি কভার ছিল, মাত্র 25 কোটির কাছে। গত 5-7 দশকে যেখানে এই সংখ্যাটা মাত্র 25 কোটি ছিল, সেখানে আমরা 1 দশকের মধ্যেই 100 কোটি দেশবাসীকে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছি। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 70 বছরের বেশি বয়স্কদের জন্য আজ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোটি কোটি পরিবার আজ উপকৃত হচ্ছে। আর এই আয়ুষ্মান কার্ডের কারণে প্রায় 2 লক্ষ কোটি টাকা যা ওষুধ আর অপারেশনের পেছনে খরচ হওয়ার কথা ছিল, তা আজ আমার পরিবারগুলোর সন্তানদের বেঁচে গিয়েছে। সেই দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলো আজ অনেক বড় সাশ্রয় করতে পেরেছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাকে একটি বিশেষ কাজের জন্য আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সবার কাছে একটা সাহায্য চাইছি, দেশের সকল যুব সমাজের কাছে আমি চাই যে আপনারা এর নেতৃত্ব দিন। আপনাদের 1 বা 2 ঘন্টা সময় দেশকে এক বিশাল শক্তি প্রদান করতে চলেছে। আপনাদের মনে হতে পারে যে 1-2 ঘন্টায় আমি দেশকে এমন কি শক্তি দিতে পারি, আমি সেটা বলছি, আপনারা এক বিশাল শক্তিতে পরিণত হতে চলেছেন। সেই কারণেই প্রতিটি ঘরে ঘরে এমন পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সারা দেশে জনগণনার কাজ চলছে, সেন্সাসের কাজ চলছে, আর এই গণনা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে তৈরি হয় না, এর খুঁটিনাটি বিচার করেই দেশের নীতি ও পরিকল্পনাগুলো নির্ধারিত হয় যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে। আর তাই সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এত তাড়াহুড়ো করেন যে কখনো একটি বানান লেখেন, আবার কখনো অন্য কিছু লিখে ফেলেন, আর এর ফলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল পেতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যখন টেকনোলজি রয়েছে, তখন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেরাও জনগণনার কাজে আপনাদের তথ্য নিজেদের মোবাইল ফোন থেকে পূরণ করে জমা দিতে পারবেন। পরবর্তীকালে কোনো সরকারি বাবু আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আপনারা যদি ডিজিটাল পদ্ধতিতে নিজেদের নাম নথিভুক্ত করেন যাতে প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনকি বানানেও কোনো ভুল না থাকে বা তথ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে, আপনারা যত নির্ভুল তথ্য দেবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা এক বিশাল সহায়ক হবে। আর সেই কারণেই আমি দেশের যুব সমাজকে বলছি যে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সাথে বসে পুরো ফর্মটি ভালো করে বুঝে নিন, প্রয়োজনে প্রথমে একটি কাগজে ফর্মটি পূরণ করে দেখে নিন, যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করে নিন এবং তারপর টেকনোলজিক্যালি সেটা ডিজিটালি আপলোড করে দিন। আপনারা দেখবেন দেশ কত বড় একটা কাজ করে ফেলবে আর দেশের সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার হবে। তাই আমার দেশের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা যেন গণনার এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হন। আমার প্রিয় দেশবাসী, আমি লালকেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, সেই পঞ্চপ্রাণ দেশকে নিজের আত্মগৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং লক্ষ্য পূরণের সামর্থ্য নিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে।
এক বিশাল শক্তি জুগিয়েছে। আমাদের পরাধীনতার মানসিকতা প্রতি মুহূর্তে মুছে ফেলতে হবে, যে ভারতের স্বপ্ন।

0: নেতাজী সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, পণ্ডিত নেহরু দেখেছিলেন, সর্দার প্যাটেল, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু দেখেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, ভগবান বিরসা মুন্ডা দেখেছিলেন, জ্যোতিবা ফুলে দেখেছিলেন, তাঁদের সবার থেকে প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আসুন এই সংকল্প আমরা আবারও নতুন করে গ্রহণ করি, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, এবং আমাদের কর্তব্যই যেন হয় আমাদের পরিচয়। আমি সমস্ত দেশবাসীকে বলবো, সময় এখন আমাদের, আমি প্রত্যেক দেশবাসীকে বলবো, সময় আমাদের, সুযোগ আমাদের, এবং সংকল্প আমাদের। আসুন আমরা স্বপ্নকে সংকল্পে পরিণত করি, সংকল্পকে সামর্থ্যে রূপান্তরিত করি, এবং সেই সামর্থ্যকে সফলতায় বদলে দিই। আসুন আমাদের প্রতিটি পদক্ষেপকে উন্নয়নের পদক্ষেপে পরিণত করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন ঘটাই, লক্ষ্যে অবিচল থাকি, একটি প্রদীপ থেকে জ্বলুক হাজারো প্রদীপ। আসুন আমরা সবাই মিলে এক বিকশিত ভারত গড়ে তুলি, এই একই ভাবনা নিয়ে এই শুভ উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং অনুরোধ করছি আমার সাথে সমস্বরে বলুন, ভারত মাতা কি? ভারত মাতা কি জয়? ভারত মাতা কি জয়? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
2: This is Akashwani and you're tuned into Sancheta Channel broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. Dear listeners, welcome all to the program of Western Music, and yes, once again, wishing you at the end of the year very happy Independence Day. And to start with, we have for you Taylor Swift, the American narrative singer, coming up with If I Were Your Trouble.

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনুন লাগান ছবি থেকে, শিল্পী এ আর রহমান ও শ্রীনিবাস।

0: এবারে গানটি শুনুন দিলজালে ছবি থেকে, শিল্পী কুমার শানু ও আদিত্য নারায়ণ।
1: শ্যাম, তুঝে পতা হে তুমারে বাবুজি কো কবি প্যার কা পেগাম ভেজনা হি নাহি আয়া।
2: ক্যা কহতি হো শামু কি মা?
1: অর ক্যা, আপকো জব ভি প্যার জতানা হোতা থা হিন্দুস্তান কা ঝান্ডা ভেজ দেতে থে।
2: মা জানতি হো বাবুজি নে সবসে জাদা প্যার কিসসে কিয়া হে? ইস মুলক সে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনুন হাকিকত ছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনুন লক্ষ্য ছবি থেকে। শিল্পী শঙ্কর মহাদেবন, সনু নিগম, কুনাল গঞ্জওয়ালা ও রূপ কুমার রাথোর।

পরের গানটি শুনুন, বোস দ্য ফরগটেন হিরো। এই ছবি থেকে শিল্পী সনু নিগম ও অনুরাধা শ্রীরাম।

পরের গানটি শুনুন স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবি থেকে, শিল্পী সুখবিন্দর সিং, তন্বী শাহ, মহালক্ষ্মী আয়ার ও বিজয় প্রকাশ।

গানটি শুনলেন ফানা ছবি থেকে, শিল্পী মহালক্ষ্মী আয়ার। হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫% ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৮%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জানানো হয়েছে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার মেঘে দমকা

হাওয়া এবং সর্বোচ্চ ঘণ্টায় 55 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের 15 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায়

এলোমেলো দাঁত, বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। 8:00 বিজ্ঞান ধারাবাহিক, বিষয় পরমাণুর জগৎ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:00 যুবনীর অনুষ্ঠান জন্মদিন স্পেশাল, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায়, অর্ণব চক্রবর্তী, অস্মিতা রায়, সৌরভ দেবনাথ, দেবজিৎ অধিকারী, সৈকত গুপ্ত, সৌরিক ঘোষ ও পৌলমী বাগ। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। গল্পদাদুর আসর 12:33 উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসর, 2:30 বাংলা নাটক নিবেদিত বহ্নি, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা ও অন্বেষা চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 যাত্রানুষ্ঠান চট্টগ্রামের সূর্য মাস্টারদা, রচনা সুদীপ চট্টোপাধ্যায়, পরিবেশনায় কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান, 8:55 ইমাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে। মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। 9:30 নাটক রানী দুর্গাবতী, লেখক যোগেশ ত্রিপাঠী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন গিটার শিল্পী রীতম সরকার। 11:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। রামচরিত মানস 6:35, 6:45 ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার। 7:10 যুবনীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মৌলি সরকার। বাগধারা 8:30, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 9:00 নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। আধুনিক গান 9:20, শিল্পী পিয়ালি ঘোষাল। 9:40 রাজধারা, 10:15 বাংলা আধুনিক গান। বেলা 12:00 সুরভি, উপস্থাপনায় সুলক্ষণা পণ্ডিত। 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান কালিং অল চিলড্রেন, উপস্থাপনায় দীপাচন্দ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 অতুল প্রসাদের গান, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। উর্বশী 5:20 উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। দর্পণ 7:30, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 8:00 ছায়াছবির গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন 12:06 হয়ে 36 সেকেন্ড। জয় হিন্দ।